শ্রোতা বন্ধু, এই ভক্তিগীতা সহিত শেষ করুছু আজির ভক্তিগীতার কার্যক্রম আরাধনা। আজ আপনার শুণিলে রবীন্দ্র মহাপাত্র, রীতা মিশ্র, করুণাকর সেঠি, মধুলিতা মহান্তি, বসন্ত মহান্তি এবং মধুলিতা পরিডাঙ্ক কণ্ঠে কতটি ভক্তিগীতা।

0: বিধায়ক লক্ষ্মণ বাগ জিলা পরিষদ অধ্যক্ষ দেবকী সাহু প্রমুখ যোগ দেই মৌসুমী ঋতুরে সম্ভাব্য বন্যা বাত্যা এবং প্রাকৃতিক বিপর্যয়কু দৃষ্টিরে রখি প্রস্তুতির সমীক্ষা করিছন্তি। রায়গড়া জিলা পরিষদ সম্মেলনী কক্ষটারে অণক্যাডর সরকারী অভিযোজকঙ্ক দুইদিনিয়া প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। রাজ্য সরকারঙ্ক আইন বিভাগ এবং সরকারী অভিযোজন নির্দেশালয় মিলিত আনুকূল্যে আয়োজিত এই শিবিরর মুখ্য উদ্দেশ্য হয়েছে অপরাধিক ন্যায় প্রদান ব্যবস্থা অধিক সুদৃঢ় করা। এতে যোগ দিয়ে জিলাপাল আশুতোষ কুলকর্ণী অভিযোজকঙ্ক দায়িত্ব কর্তব্য উপরে আলোকপাত করেছিলেন। ব্যবসায়িক গ্যাস দর বৃদ্ধি পাইছে। রাষ্ট্রায়ত্ত তৈল কোম্পানিগুড়িক পক্ষের 19 কিলোগ্রাম সিলিন্ডর পিছা দর 52 টাকা এবং 5 কিলোগ্রাম সিলিন্ডর পিছা 12.50 টাকা বৃদ্ধি করা যাইছে। বর্ধিত দর আজিঠারু লাগু হয়েছে। উত্তম স্বাস্থ্য পুষ্টিসার এবং জীবিকা উন্নত জীবনশৈলীর দুগ্ধর গুরুত্বপূর্ণ ভূমিকা উপরে আলোকপাত করা লক্ষ্য নিয়ে আজ বিশ্ব দুগ্ধ দিবস পালন করা যাচ্ছে। 2001 প্রত্যেক বর্ষ জুন পহিলার এই দিবস পালিত হয়ে আসুছি। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে মহিলা চাষীঙ্কু সম্মান। রাজ্যের কালবৈশাখী জনিত বর্ষার প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে বিভিন্ন স্থানের আসন্তা 4 দিন পর্যন্ত বর্ষা লাগি রহিব। এথিলাগি কেতক জিল্লাকু সতর্ক সূচনা জারি করা যাইছি। গতকালে 2টি শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস উপরে রহিতিবা বেলে বৌদ্ধটারে সর্বাধিক তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইছি। গোয়ারে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় মহিলা মাস্টার্স আথলেটিক্স চাম্পিয়নশিপ্রে ওড়িশার পার্বতী সেঠী গোটিয়ে স্বর্ণ এবং গোটিয়ে রৌপ্য পদক হাসল করেছেন। পার্বতী ডিসকস থ্রো এবং শর্টপুট থ্রোরে এই সফলতা পাইছন্তি। এথিসহ অগস্ট মাসে দক্ষিণ কোরিয়ারে হওয়াকু থিবা বিশ্ব চাম্পিয়নশিপ্রে ভাগ নেওয়া পাই সে যোগ্যতা অর্জন করেছেন। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এর শুণত দুগ্ধ এক সম্পূর্ণ খাদ্য এ সম্পর্কে কিন্তু ডাক্তার কুমার অরজ্যোতি
2: কেউ অনাদিকাড় নিজের স্বাস্থ্যগত উপকারিতা দুগ্ধ মানব সমাজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এখন এক সম্পূর্ণ আহার হিসাবে গ্রহণ করা যায় কারণ এ প্রায় সমস্ত পোষক তত্ত্বের পরিপূর্ণ যা কি শরীরের পোষণ করা সহ আমি জীবনধারণ নিমিত্ত শক্তি যোগাই থাকে তথা আমার ব্যাধিক্ষমত্বক বড়াইবা সহ আম শরীরের সুস্থাবস্থাকে বজায় রাখি থাকে। দুগ্ধ কহিলে আমি সাধারণত গোদুগ্ধকে হি বুঝি থাকি। দুগ্ধরে যে পোষক তত্ত্বগুড়ি রয়েছে সেগুলি হল পুষ্টিসার বা প্রোটিন, শ্বেতসার বা কার্বোহাইড্রেট, স্নেহসার বা ফ্যাট, বিবিধ প্রকারর এনজাইমস বা সন্তরক, বিবিধ প্রকারর জীবসার বা ভিটামিনস যেপরিকি ভিটামিন এ, ভিটামিন ডি, নিয়াসিন, রাইবোফ্লাভিন, থায়ামাইন, ভিটামিন B6 এবং ভিটামিন B12, প্যান্টোথেনিক এসিড এবং ফলিক এসিড ইত্যাদি। দুগ্ধরে বিবিধ প্রকারর খনিজ লবণ বা মিনেরালস মধ্য রয়েছে যেপরিকি ক্যালসিয়াম, ফসফরস, জিঙ্ক, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আউ মধ্য দুগ্ধরে কোলেস্টেরল তথা বেনিফিসিয়াল ব্যাকটেরিয়া বা সহজীবী বীজাণু মধ্য রয়েছে যা কি আমার শরীরের ব্যাধিক্ষমত্বক বড়াইবার সাহায্য করে থাকে। দুগ্ধক প্রথমে চুলিরে ফুটাইবা পরে খাদ্য আকারে গ্রহণ করা উচিত কারণ এখন ফুটাইবা দ্বারা এতে জীবাণু বিনাশ হয়ে থাকে। এক ভাগ দুগ্ধ সহ অর্ধেক ভাগ জল মিশাই এখন ফুটা যায়। সমস্ত মিশি জল বাষ্পীভূত হওয়া পরে দুগ্ধক চুলিরু বাহার করে খাদ্য আকারে গ্রহণ করা যাই থাকে। এইপরি ভাবে প্রস্তুত দুগ্ধ সহজে হজম হয়ে থাকে তথা স্বাস্থ্যগত দৃষ্টিকোণর হিতকারী হয়ে থাকে। তবে আজিকাল বজারে প্যাশ্চরাইজড দুগ্ধ উপলব্ধ যা কি আধুনিক উপায়ে বিশোধিত হয়ে থাকে যা কি আমি সিধাসলখ পানীয় রূপে গ্রহণ করে পারিবা। যে দুগ্ধ খটা হয়ে যাই থাকে যার বর্ণ বিকৃত হয়ে যাই থাকে যা দুর্গন্ধিত তথা স্বাদরে অরুচিকর হয়ে থাকে সেইপরি দুগ্ধক খাদ্য রূপে গ্রহণ করা অনুচিত। নিয়মিত দুগ্ধপান আমার স্বাস্থ্য পাই উপকারী সাব্যস্ত হয়ে থাকে। দুগ্ধরে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থিবারু বাল্যাবস্থার নিয়মিত দুগ্ধপান করা দ্বারা আমার হাড় তথা দাঁত মজবুত হয়ে থাকে। আমার ত্বচাকে কোমল তথা উজ্জ্বল করা নিমিত্ত মধ্যে দুগ্ধপানর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুগ্ধরে পুষ্টিসার বা প্রোটিন থিবারু এহা আমার মাংসপেশী তৈরি করিবার সাহায্য করে থাকে। নিয়মিত দুগ্ধপান মানসিক অবসাদকু দূর করে থাকে তথা এহা রক্তচাপকু নিয়ন্ত্রিত করা সহ হৃদরোগর সম্ভাবনাকু মধ্যে কম করে থাকে। কোষ্ঠ

0: টোল ফ্রি নম্বর 1-4-4-5-4 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুত বিল হ্রাস করা সহ পরিবেশক মধ্য সুরক্ষিত করে পারিবে। এহা সহিত উভয় কেন্দ্র ও রাজ্য সরকারক তরফরু 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি পাইবে। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
2: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্যে ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
3: জগাবলিয়া কথাচিত্র শুনিবা। শ্রোতা বন্ধু, স্বাগত করুছি আপনাকু সূচনা মনোরঞ্জন কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি বর্ষরকু। আজির উপস্থাপনায় মু সুস্মিতা। শ্রোতা বন্ধু, যেমি আপনার জাঁতি আমার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভীর আপনার শুনে থাকে কিছু কথা, আহ শুনে থাকে কিছু ওড়িয়া আও হিন্দি কথাচিত্রর গীত, আই থাকে কিছু আজর দিন বিষয়ে কথা। তে শ্রোতা বন্ধু, আমি আপনার কহি রাখুছু কার্যক্রম আরম্ভে আপনার অঞ্চলের হওয়া কোণসি বি আনুষ্ঠানিক কার্যক্রমর সূচনা যদি আপনার সাধারণ লোক পাখে পৌঁছাইব চাহুতি কিংবা আপনার চাহুতি আপনার সেই কার্যক্রমের সাধারণ লোক আসি যোগ দিও, তবে জনাই পারে আমার আকাশবাণীকে বিনা শুল্কের নম্বরটি লিখি রাখুন 9437037892। এই নম্বরের আপনার ফোন করে জনাই পারে, তা সহিত আপনার হোয়াটসঅ্যাপ মাধ্যমে লিখিত আকারে লিখি জনাই পারে। আমি প্রচার করবু আপনার বার্তা আমার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি মাধ্যমে আমার বার্তা আপনার পৌঁছাইব আমার শ্রোতা বন্ধু মানক পাখে। আকাশবাণী পুরীর সমস্ত কার্যক্রম আপনার শুনেপার্ নিউজ অন এআইআর কিংবা অল ইন্ডিয়া রেডিও আপ্রে লাইভ স্ট্রিমিং জরিয়ার আপনার ফোনে ইন্টরনেট কনেকশন করে। তবে ভারতের যে কোনো স্থানের লে আপনার আকাশবাণী পুরীর সমস্ত কার্যক্রম শুনেপারে। ডেরি নকরি আরম্ভ করা কার্যক্রম, প্রথমে জগাবলিয়া কথাচিত্র গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন সুরেশ ওয়াড়েকর এবং অনুরাধা পৌড়ওয়াল।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: ଆକାଶବାଣୀ ପୁରୀ ସୁନନିଗମଙ୍କ କଣ୍ଠରେ ଶୁଣନ୍ତୁ ଭକ୍ତିଗୀତଟିକୁ ରଚନା କରିଛନ୍ତି ଡକ୍ଟର ଶିବକୁମାର ରଥ।

রাহাত ইন্দোরিঙ্কা গীতি রচনায় সুনন্দ পরবর্তী কথাচিত্র ইন্তেহা গীতটি গাইছেন শান এবং শ্রেয়া ঘোষাল, সঙ্গীতের সাজিছেন অন্ন মল্লিক।